약통 팀베데 닝상오케 융바 리그 비상바 게렉 켐라바 켐라마 오 혹소겐 지바강아 세바루 미디움 웨브 난칭니치 테봉앙 숨시 테빠와 톡시누시미테스 헨칭틱 난칭리 시앙리 스킬라 호츠건 간도킹 시붕 힘도 얌몽 건노 땅땅 건전장가 FM 난칭틱강 숨시미테스 오아 갭스라봇 আইন না জিরি তংবে হেনচিং নেছি নিবং তুকসি জুন লাবারেন ইয়েদনিত ফাংসি মিখাং বাইন আলো কমু ইং সেবং বা মুকলে বিসিক ngasi mukte ala nosi chan yak thong re thimbe heksin আইন বা থিমবে সিগং ইংঘং সাবজেং নো থিকনে চি সামিগেন সাম ন খেপসুম আলো তগি ইংঘং খেপসুম কন কান দকিং সেবং হিমলো ইংঘং এরিন ইয়াক থং মালাম খেপসুম লুম ইউকফো ইহিম লুমিহং তুতু অমিত শাহ ইলে নিউ দিল্লি ও ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এল পি এম এস ইন সুনাহন চৌগংবা কন্নিং সেক্রেন তারাপ ক্রস বোর্ডার ট্রেড নু প্যাসেঞ্জার মুভমেন্ট হারে হুকিবারে লাগি কুবে হন ল মারে লাগি মিঝোগবার ইন্ডোর মধ্যপ্রদেশ ও গায়েন ও ব্রিক্স এগ্রিকালচার লকবা লুমিহং হারে চুমলুং মেজোগুয়া মেওয়া লুম ইউকফো স্টিল লুমিহং তুতু এইচ ডি কুমার সানু নু সিভিল এভিয়েশন লুমিহং রাম মোহন নাইডু হারে বিকাশপট্টনম স্টেট স্টিল প্লান্ট ফেন হিন্দো কেবং বা তেন হা ও শুভ মেজোগুয়া মেওয়া কন ফেন হিন্দো কেবং বা সয়ং হারে লাংচিং নিবং আংাশি কেবি বা ইংভন মেজোগুয়াং মেওয়া সুখি মিলে কানা পারা গুয়াটি আসাম ও ন্যাশনাল ইয়াক ব্রিডিং পলিসি রেন্টংজেম থিম্বে ও লকমেলা রং মেওয়ে প্রিন্সিপাল ডাইরেক্টর ডক্টর কে টি ভুটিয়া ইলে কন থিম্বে ও লকলা রং ওয়ে কন জুমলুঙ্গিন ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইয়াক এন আর সি ওয়াই আইসিআর দিরক অরুণাচল প্রদেশ নু ডিপুটি ডাইরেক্টর জেনারেল আইসিআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলে তংজেম মিজু গুয়াং মেওয়ে কন থিম্বে ও অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ সিকিম নু

কুজু যাবো দি লুংথে খা গা তো ই ছামছে দে ছিখা ফি ছাম কি ছুচি গা দুং দি ফি লেপচা পঙ্গেন মিতু তেজু পিলেম খ্যাপা সেম্বি থুদি না দি কি লুংথি ফি তেজু এ খে গেঞ্জে হেঙ্গে থামছে ল ফি ছাম দিলে থা গাছি লেম না গাছো সুদো ই তারিং জা মিকমার নামল মিফ তালই দৌ জিপি নের জি ইঞ্জি ল নিতো নিচু চাটুক দৌ টুকি ছি গু ই লেম দি মিডিয়াম ওয়েব কি মিটার নিংগিয়া চুসুম চুজুর খেসুম দি কেল হর্ষ চিকতো জিপ গিয়া জি এফ এম কাছে জেঙা মেগা হর্ষ গিয়াদসুম দিল নিউজ অ্যান্ড ইয়ার মোবাইল অ্যাপ কি থুলে হেঙ্গে চুকি লেম সেমনা দু ই তারিং কি লেম গচুকশে ই তেন্ডেল ছুকি মেলাম লে